0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

আদি হেম এফদে তিমন রস খলাঙ্গে এউরে নের দেখবিম এই আল্লাহ গে ওয়াদ ফুলকি হাক্কু থে দুখমাই কিয়ামত দুহা মেদু শখ নেকং এউরে দিনগত মাসে এ হিন্দু ইজওয়ানুঙ্গে খন্তকা মেদু এব্বয়কু আনেব্বয়কা জবাব করেতে ফাহে এব্বয়কু বুনুয়ে এ জওয়ানুঙ্গে বাসায়গেম বিনায়ং হদাশ এ জওয়ানুঙ্গে খন্ত দিনে ওড়গতুম বডি এউরেঙ্গে বেরি রস খলাঙ্গে এউরেঙ্গে খন্তউগে মচ্চ গদবে গে মিহুম বুনুয়ে হম আকাশবরুম তিমাম্মেং এ জওয়ানুং তিবিথাঙ্গা মিসকিতে বিনা কুরানিয়ে।

0: এওরেং করে বায়াকু বুনা আনেতে এই থিম্মি হুন্নে এওরেং করে হাতারুয়ানা আকি এওরেঙ্গে কুত্তায় আদি এওরেং করে বায়াকু বুনা আনেতে এই ফাসমি হুন্নে এওরেঙ্গে হাওয়ানা আকি এওরেঙ্গে কুত্তায় হিয়কা গায়বুগে ওয়াহাক দখানি আদি এওরেং করে বায়াকু বুনা আনেতে এই হ্যাম্মি হুন্নে এওরেঙ্গে আব্বানা কি এওরেঙ্গে কুত্তায় কালেগে ফানু দালওয়াশ এওরেঙ্গে আদাদু দেনে ওডিগ তুম বডি তিমাঙ্গে ভেরি রসখলাঙ্গে মাদু বয়ক মেনুই এওরেঙ্গে আদাদে নেঙ্গেতে ফাহে ফাড়ু গেমবা জদলকুম মেনুই এওরেন্না দেতেরেগা খালেগে ফানু জদল নুকুর ভাষে আদি এওরেন্না দেতেরেগা এ জদল খুরা মি হুম খুরে এক কাবেস খালেগে ফানু সুয়াল নুকুর ভাষে
1: ولا تقولن لشيء اني فاعل ذلك غدا
0: আদি খালেগে ফানু ইবস খামকা দেতেরেগা হামা কাশবরুম তিমং খালেগে ফানু মাদমা একমে কুরব্বানমে বিদালু নুয়া হুশকমে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

বাস এউরেন তিবি মুদ্দতে দেনে বড় গতম বড়ি আল্লাহ হে উডু থাকায় বিমগে গাইব দেনে বড় গতম বানি একালাঙ্গে আসে একালাঙ্গে বল্লবা বড় গতমায় আসবা বড় গতম বড় কামায় এউরেন নং একালাঙ্গে ফিয়াবা এভিস এহি তেরিয়ক নুয়ে আদি একালাঙ্গে হুকুম ফুলগা এভিস মি হকু ব্যাবেরিয়ে নুকুরবতে।